ব্যাপার হইছে এবার ক্রিমি হইছে বিষয়টা কিন্তু হইছে কি হ্যাঁ জমছে তাড়াতাড়ি হইছে এই ফাইনালে যে সমস্যা কি জানোস আমরা তো শুধু তিনবার টাইম করতেছি না কার কারণে রাস্তা দুমদুম ঢালতেছি এত বড় দলা দলা করে ওইটা হচ্ছে যে ওই বিষয়ে হচ্ছে মানে অনেক সময় নিছে ও ও ও ও মিট বলতেছে এত সময় নেওয়া যাবে না কিন্তু

আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে হবে তাড়াতাড়ি ভালো ভালো ছবি পাওয়ার জন্য।